0: আমাশে পানি মত হোশ কি গে যার মুঝে তো মাই খিচে তেরি ও
1: বিগ 106.2 দ্য বিট অফ বলিউড দ্য বিগ জেল Brought to you by InsuranceMarket.ae. For the best insurance deals in the UAE, call 800-ALFRED-247. Big 106.2, the beat of Bollywood.

0: আমাশে পানি মধু হোশ কি এ যায় মুঝে তো মই খিচে
1: ফেরিও বিগ 106.2 দ্য বিট অফ